গীত রচনা নীরজ, সঙ্গীত সচিন দেববর্মন, কথাচিত্র শর্মিলি, শিল্পী লতা মঙ্গেশকর।

কথাচিত্র নমক হারাম, শিল্পী কিশোর কুমার, গীতিকার আনন্দ বক্সী, সঙ্গীত রাহুলদেব বর্মন।

গীতিকার ও সঙ্গীতকার রবীন্দ্র জৈন, কথাচিত্র চোর মচায় সোর, শিল্পী কিশোর কুমার।

এধরাল দত্তকণ্ঠ শিল্পী লতা মঙ্গেশকর ও কিশোর কুমার, কথাচিত্র কর্জ, গীতিকার আনন্দ বক্সি, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

0: শ্রোতা বন্ধু, ভারত সরকার অনেক নারী কৈন্দ্রিক যোজনা কার্যকারী করেছেন। আমি যে বিকশিত ভারতর স্বপ্ন দেখিছে তাকু সাকার করিবা পাই এই নারী শক্তির অনন্য অবদান রহুছি। সেথিপাই তো মহিলা সশক্তিকরণকু অধিক প্রাধান্য দিয়া যাউছি। এবে জল, স্থল এবং আকাশ মার্গরে মহিলা মানে নিজের পারদর্শিতা দেখাই পারুছন্তি, অসাধ্য কার্যকু সহজ আউ সরল করে পারুছন্তি। এই অবসরের আজ রয়েছে আলোচনা, নারী কৈন্দ্রিক যোজনার সফল রূপায়ণ, বিকশিত ভারতর মুখ্য সোপান। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা বিন্দু নিবেদিতা।
1: সত্যরে ভাবিলে আশ্চর্য লাগুনি, আম দেশর জনসংখ্যার পাখাপাখি 49% হচ্ছে মহিলা, কিন্তু এক দুঃখদ বাস্তবতা হচ্ছে ভারতর জিডিপি বা মোট ঘরোই উৎপাদরে মহিলাঙ্ক অবদান মাত্র 18%। এই পরিসংখ্যান দেখলে স্বাভাবিক ভাবে প্রশ্ন আসে, আম দেশর মহিলা শ্রমশক্তি কোন কর্মঠ কি প্রতিভাময় নুহন্তি? উত্তর হচ্ছে আম নারী শক্তি অত্যন্ত প্রতিভাময়, মাত্র সুযোগর অভাব সেমানুকু বাঁধি রাখিছিলা। সমাজ যেতবেলে নারীকু শিক্ষা, সুরক্ষা ও সম্মান দিয়ে, সেতবেলে সে নিজের সংকল্প ও সৃজনশীলতা দেই কেবল পরিবার নুহে সমগ্র দেশের অর্থনীতিকু সুদৃঢ় করে। সেথিপাই তো আজির শাসনতন্ত্র পূর্বর মহিলা কল্যাণরু মহিলা নেতৃত্বরে বিকাশ আড়কু এক বিপ্লবাত্মক পরিবর্তন আনিছি। এথি নিমন্তে বিধিবদ্ধ ভাবে নারীর শিক্ষা, দক্ষতা, কৌশলকু অভিবৃদ্ধি করি নারীর যোগদানকু সামাজিক, আর্থিক ও রাজনৈতিক স্তরের সুদৃঢ় করিবা পাই তৃণমূল স্তরর অনেক নারী কেন্দ্রিক যোজনা প্রণয়ন হয়েছে। তথাপি যদি দেখিবা এই রূপান্তরণর 3টি মুখ্য সোপান রয়েছে। যেমিতিকি প্রথম সোপান হিসাবরে আমি ভাবিবা স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সম্মান। জনে মহিলা

0: বর্তমান একচুয়ালি হীরাকুদ জল ভণ্ডারে 26% জল পূর্ণ অবস্থায় রয়েছে। হীরাকুদ উপর মুন্ডরু বর্তমানে আসুচি 180,000 কিউসেক জল আমার জল ভণ্ডারে প্রবেশ করছে, সেটা গ্রাজুয়ালি বড়ুচি। কালি সুদ্ধা আমি আশা করছি যে 2,50,000 কিউসেক জল আমি উপর মুন্ডরু পাইবা, মেনলি ছত্তিশগড়ু, যাহার প্রভাবে আমার জল ভণ্ডারের লেভেল বড়িব। 9 তারিখে আমি জল ভণ্ডারকে নিষ্কাশন করার কথা চিন্তা করবু, সেপাই আমি প্রস্তুত বি হোচু।
1: জলভণ্ডারর জলধারণ ক্ষমতা 630 ফুট থিবার বেলে আজ বেলবুড়ার 6 বজে তক জলভণ্ডার জলস্তর 606.87 ফুট রয়েছে। আইবা গুরুবার দিন হীরাকুদ ড্যামর গেট খোলা যাইকি জলভণ্ডার নু ই বছরের পহলা বয়েড পানি ছড়া যা। হলে জলস্তরকে দেখিকি গেট খোলা যার সংখ্যা ধারিজ করা যা বলে শ্রী চৌধুরী কইছেন। ইহাদে কটক মুন্ডুলিন 3,26,000 কিউসেক পানি যাচ্ছে, আজ রাতে তক 4,50,000 কিউসেক পানি যার সম্ভাবনা রয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে আজঠানু রাইজে বর্ষার প্রভাব কমবা। গলা 24 ঘন্টা ভিতরে বরগড় জেলার বিজেপুরঠানে সবুনু এতকা 109 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাইছে। আইবা 7 দিন তক রাজ্যের ভিন ভিন জাগান হালকা নু মধ্যম ধরনের বর্ষা হবার সম্ভাবনা আছে। শেষে মুখ্যা খবর ফের গায়। রাইজে বন সুরক্ষা ও জঙ্গল তিয়ার লাগি ভিন ভিন যোজনা কার্যকারী করছেন সরকার, কহিলেন মুখ্যমন্ত্রী। ভুবনেশ্বর ন চালিছে পূর্বাঞ্চল আঞ্চলিক পরিষদ স্ট্যান্ডিং কমিটি 15 নম্বর বৈঠক, আর সড়ক দুর্ঘটনাকে কম করবার লাগি ফিটনেস নাইথবার গাড়ি মানুষ করা যাবত, পরিবহন বিভাগর সূচনা। আজির আঞ্চলিক খবর ইনু শেষ হল, জুহার।

ই হাঁড়ি জনম থানু মরণ পতে চিন্তা হি হর ঘড়ি পেটর চিন্তা শঙ্কু ঘরে কাহকে ছাড়ে নুহে ঘর জঞ্জালি চিন্তা জালে বাঁচি থিবা যায়ে করম কলে ধরম বলে পেটকে মিলে দানা নিষদ হেলে ভোকে মরসি হেসিবি কথা শুনা জ্ঞানী মানে অজ্ঞান হেলে কিয়ে বুঝাবা কহ জানি শুনি যে ভুল করসি সে মরসি যহ জঞ্জাল জালে পড়লে মুনু সেতকে বুড়ে চেতা পিলা ছোয়ানু গুরদু হেলে ঘুরি যায়সি মথা দুঃখী অটে দুর্বলিয়া নাই করে যে কাম নাই কমালে কে নু খায়বা যিবা সরগ ধাম মাহজি হোক কি মুনুষ হোক হোক বি পশু পক্ষী পর আসিরি সদা দুঃখী কেবে নুহে সে সুখী বুয়া কমালে পুয়ো খায়সি কিয়ে করুছে মনা বয়স গলে কমানি গলা শেষে মারবা ঘুনা আগকে দেখো পচকে দেখো চকা যাউছে গড়ি তল বড্ডা খসলে দিনে উপর বড্ডা ঝড়ি ছুটিয়া বেলু নাই কমালে বুলি খায়সি যিয়ে বুড়া বেলকে কানা কমাবা দুর্বলিয়া দেহে নাই কমালে বি চলবা এভে সভে পাইলে ভতা দুই টঙ্কিয়া চাউল মিলুছে দুঃখ গলা কলকাতা পিলা ছুয়াকে প্যান্ট শার্ট পাট পড়লে পিলে আর মিলুছে সাইকল পড়ে চালরে পিলে পিলা ছুয়া বি পাইলে ভতা আর পাইলে খানা সরকার কলে সবু সুবিধা দুঃখটা হেলা উনা মোর তিন নম্বর কবিতা শুনুন কলিযুগিয়া মুনুষ দেখো আগকে কলে গতি নির্বুধিয়া তলকে খসি করি যায়সি ভূতি বুধির বলে মুনুষ দেখো উপরে যায় উড়ি কিয়ে চালুছে তলে কহ বসলে মোটর গাড়ি যাহা নাই শুনি দেখো পুরাণে স্বপ্নে ভর্মে দিনে সবু তো দেখলা দুই আখিনে দেখালে মুনুষ মানে ই মুনুষ তো জীবন বাঁচে লগেই উষো কষা ই মুনুষ ভি জীবন নিয়ে করি ঠেঁটেই পেশা যাহার মুড়ে যেতকি বুধি সবু বিধাতার খেল কিয়ে খায়সি কিয়ে বুহিসি কাহার ভাঙ্গে গেল কিয়ে খায়সি ছ তুন তো কিয়ে খায় ন ভজা যার নাই ন বাসিথিরে বি নুন পিয়াজে মজা অতি চতুর চাতরে পড়ে পাল্টি যায় কুয়া পর আসিরি সদা দুঃখী কানা করবা বুয়া যে কমালা সে খায়লা ভোকে মরসি নিষদ বুয়া আসিরি দেহ পাশিরি নাই সুখে রকত পাঠ পড়লে জ্ঞান হেসি নাই পিইলে দেশি মহুলি নিশা পিইলে দশা জ্ঞান যায়সি নসি রেডি চললে ঠুঁড়ি চলসি পেটকে মিলে দানা নিস্তিয়াকে দানা বদলে মিলসি ফটা কণা কিয়ে নুহে সে গরিব দুঃখী করম আদরি কমা যেতে কমাবু সবু খাইলে টঙ্কা নাই রোহে জমা পারলে সঁচি রহলে বঞ্চি ভল মনকে সাহা নাই বঞ্চালে কেনু মিলবা লাগ করবু যাহা ধান আনলে পুষ্পুনিকে সুঝি বসবু ডেঢ়া টঙ্কা আনলে শহেরে দশ মাসকে দেবু ভড়া কেতনি কেহনি মিতি পার নাই ন ঘর জঞ্জালি হেলে পিলা ছুয়া বড়ি আইলে দুঃখ বড়ভা ডলে দুঃখ সুখ তো দুইটা ভাই কিয়ে নুহে সে উনা পহেলা দুঃখী পছে সুখী লাগি রহিছে সিনা মোর চার নম্বর কবিতা শুনু সটা খেললে সটা করম ফটা নাই হুয়ে ভল গতি নিজে মলে তো কিছু নাই ন মরিযিবে পুয় নাতি উপন কুলোজ হিসাব করি খেলি বসলে জুড়ি ফিটলে দেখব কেতে গহ কি নাই হেলে কান মুড়ি খসি বসলে হাতরু ধন থয়ে নাই রহে মন তহিরু চালবা নুরা খুজা মন হেই ছন ছন মদুয়া যেন্তা পিইলে পিই বসলে নাই পারে দম ধরি মন নর্দে ভাটিশালকে ছাকে পিইমি বলি সটা খেলে যে রসলাটিকে নাই পারে আর ছাড়ি ঘরে অড়িয়া নাই ন চিন্তা সটা নম্বর ধরি হরণ গুণন কেতে দেখব কাগজ যায়সি সরি খেললা নম্বর ফিটবা হেলে পড়ি যায়সি হুরি সলিড ফিটবা বলি মনে কেতে ধরবা জিদি উপন কুলোজ নাই ফিটলে হজি যায়সি বুধি যে কহেসি সলিড।